সদস্যের কাছ থেকে নাম করেন ছাত্র ধর্মকুমার কুট এবং মহিলা সদস্যের কাছ থেকে কৃষ্ণ কিন্তু এই

লক্ষ্যে রাখি কুকুরমা গতকালকে এই ঠুলের কথা অরুচিতে মুখে মন জমা অনবন্ধের হয়েছে ঠিক আছে আমি খাস না সর্বজ